0: আমাশে পানি মত হোশ কি গে যার মুঝে তো মাই খিচে তেরি ও
1: Big 106.2 The Beat of Bollywood No rush, no noise Just soul-soothing music on a moonlit ride. This is The Big Chill on Big 106.2, The Beat of Bollywood.